এউরেঙ্গে নফস্তং এখামাকা বিখ্যালে খামেজ্ঞ নুব্যাখম বুড়কমায় এই আল্লাহ বাবালেবি থাকেচ্ছ এ বাহি কুরআনং এউরেং খা ফিরুমে এউরেং এ খা ফিরুই আল্লাহগে ফাগলুয়ন্থকম একলাঙ্গে আলুথকুঙ্গে তেরিং একলাঙ্গে ইরাদ কুরেবি বয়কুগে মচ্চ বাবালেবি বাবালেবুম হাসদ বেরিবুমগে গুতুমে দেং কোফাগে মচ্চ কোফা আয় গেং এউরিং এম্বরি আত্বিজৌয়ে আদি কাফিরুন্নং হুরি ইহানা তেরিফন দিনিবি আজাবে

আদি আল্লাহ বাওয়ালে ফুতা এবাহি কুরআন তে ব্যামি হুম ইমাম ওয়াশে এউরেঙ্গ গাতু গা বুনেবি জনমা এউরেম বুনেতে তিমাম্মেং ইমাম ওয়ানি তিমাম্মেঙ্গে মচ্ছ বাওয়ালে ফুতশে এগ ফহুম বাওয়ালে ফুতা এবাহি কুরআন এউরেং খাফিরওয়ানি এউরেন না একু গাওয়া ফই এবাহি তাওরাত তেদুকুরা হক ফই খমগা এ কুরআন ওয়া হালগে খালেগ ফান বিদাল ওয়াশে তিয়াবা মিহুম মুমিনুন খমগা ওয়ানি নামা মিগে কুরিগা তিয়াবা মিহুম আল্লাহুগে নবিয়ুন কতলুকং উলুনি।

আদি মিসাকুং করে দুনিয়েগে দিরু উড়ুমাং এম্মে দাহিবেতিকাম বড়ু আদি শারীকু খুড়া মিহুন্না ভুরেবেস দিরু উড়ুমা দাহিবেতিকাম বড়ু বায়াকু কামগা খালেগে ফানাং এওরেম ফেনে বাডা গণ্ডবানিকাং কাশবারে এওরেম করে কম্বে মিহাকুমে ইংহাস আহারা অমরু দিগওয়ানে নামে হিকো একমং এদেনিতে এ অমরু দিগুং এই এমিহাকু আজাবন দুরুকুরানিবি খামেখামগা নুমে বেমে আল্লাহই এওরেন খুরা খান্তা মোলা বাল্লাবা বডিগিম্বা রাসকালাঙ্গে।

আল্লাহকে মিসকিত্তাউগা একলাঙ্গে ইসমু ফুলু নাঙ্গাতুম মানাকো আদি এতন্তম ফালুকো খারাপ কুরম মাসাকে কফি মিহাকাবরে আনিয়াবেরকম বড়ি খাক হইজে এউরেম বিরুন্তিবে হালুগা মেনুই এতন্তন বদে উলমেং এউরেন নকনুয়ে দুনিয়েগা এউরেন নং হুরি নিখমেতি কামে আদি আখিরাতুগা এউরেন নং হুরি বড়ুয়েগেম ওয়া আযাবে।

0: ফার দুআ কুরাব্বা বিদালু হিন্দু হান্দ মা কুরাব্বাশে আলুগে বেরি রসকলা কোয়ে মিরা শকি আমাং খান লিবগেম ওয়া রশকম গা লব্বা ফান্দে আদির শুগে আহুল বেরিং করে আল্লাহ হাসাই আখির দুহং ইমা বি মিহুন মেওয়া তকুন রিজক দিব্বা ফান্দে একলাঙ্গে ওয়াহি কুরবি কাফির উজ্জ মিহায় দুনিয়ে গা কুড় হিন্দু কুড়গে উফলাই আরাম তিমন রসখনাঙ্গে দিব্বা হুসিমে দেং নরকাগে আজাবগে তেরে এমিহকু ফনুব্বা লব্বা হুসিমে এই হা দহা নুবাবগিম বা নিমিদিনকে
1: কীরত কুরআনকে দিবে তরজমা দেমে মিগেনস্তিনি সূরাতুল বাকারা হাইদ্দিহ এবন আয়াতুম ফশাগিন এ সূরাতুকে সাতেক 26 ওয়ান আয়াতু গিনিয়লা তরজমা বিতাল দেব্বা ফওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: আডওয়াসাউন্তিয়া গিন্দমানি তিয়া বেফলুংকে দীনি মুর্শিদ
3: দীনুকে আডু দীনুকে

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এই নামাজকে সবম আরগমেন্না উখরাবি হায়াং হাসিল করমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়াং হাসিল করমা বেস হিভর লিবিগেন দাকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবনি ইস্তাঈনু বিসসবর ওয়াস সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নামাজ কেতরিকা মুতিয়াবামিহু ওয়াগং এদেশ এই খুশু এতরিবে খুদু এতরিবা আরতকুনাম মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামেক কামুগা ওয়েগেন দানতে এহি কামু ইলম বরিন বিদালওয়ানি নামাজ গে সবং দুনিয়াবি হায়াতু গালগুন মেন কুরিমতিবা বড়তি কঙ্কম বেস ওয়াগি লিবিগেন দাকাম কেতরিকামা একুগা ইফাদা কঙ্কমা কুরিমতলা নামাজ কায়েম কুরমুগে সবং কমমে কামে বেস আরগুন মেন লুই কামেক কামুগা ওয়েগেন দানে কামুগা হামে হেমমে উখরাবি হায়াত টাকা আরগুন মেন কেতরিবে নামাজুগে সবং আরগুন মেন উখরাবি হায়াই কামিয়াব ওয়েগেন দা ফাদান এহেম ওয়েগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেগ ফান হায়াত পুলুগা একলেগ ফান দাতি ফুলুয়া নুয়াতা কামবড়ুয়া কমমে কামে কুরিমতিওয়া ওয়গুতুগা একলেগ ফান অবশ্য ওয়াডাগান নওয়ানি নামাজু কায়েম করেফুমা এই সুন্নে নামাজে কামুগা আবিয়েস ওযু ফরিহম করাবাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাজ করাবাবা একলেগ ফানুগে হাজে ফুলুগে ওয়াহাকান দন্নাবা ইলাগু হাদাতুম মাদদ হোদ্দাবা মি গতুগে মতিগ আরগুনমে নামাজ কেতরিকামু ওয়াগি হোদা কামাবানামা দিরুলুমুগ হায়াতুগা দিমাওয়া কুম্মে কামে কামুগা আবিয়েস আদি ওখরাবি হায়াতুগা আরগুনমে হাসিল করং এদে সুওরুগে ওয়াসিলু মাট্টাকা আরগুনমে মাগু ফাহিবেগেন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته

এউরেঙ্গে নফস্তং এখামাকা বিখ্যাল খামেজ্ঞ নুব্যাখম বুড়কমায় এই আল্লাহ বাবালেবি থাকেচ্ছ এ বাহি কুরআনং এউরেং খা ফিরুমে এউরেং এ খা ফিরুই আল্লাহগে ফাগলুয়ন্থকম একলাঙ্গে আলুথকুঙ্গে তেরিং একলাঙ্গে ইরাদ কুরেবি বয়কুগে মচ্চ বাবালেবি বাবালেবুম হাসদ বেরিবুমগে গুতুমে দেং কোফাগে মচ্চ কোফা আয় গেং এউরিং এম্বরি আতজৌয়ে আদি খা ফিরুন্নং হুরি ইহানা তেরিকন দিনী আজাবে।

আদি আল্লাহু বাওয়ালিদি ফুতা এবাহি কুরআন তেবামিহুম ইমাম ওয়াশে এউরেঙ্গ গাতুগা বুনেবিজ্জনমা এউরেম বুনেতে তিমাম্মেং ইমাম ওয়ানি তিমাম্মেঙ্গে মচ্চ বাওয়ালিদি ফুতাশে এগে ফহুম বাওয়ালিদি ফুতা এবাহি কুরআনং এউরেং কাফিরওয়ানি এউরেন্না একুগাওয়া ফুই এবাহি তাওরাত তেদুকুরা হক ফুইকমগা এ কুরআন ওয়া হালগে খালেগ ফান বিদাল ওয়াশে তিয়াবা মিহুম মুমিনুন খামগা ওয়ানি নামা মিগে কুরিগা তিয়াবা মিহুম আল্লাহুগে নবিয়ুন কতলুকং উলুনি ফাহে কিবেগেন হিয়ে।

আদি মিসাকুং করে দুনিয়েগে দীর উড়ুমাং এম্মে দাহিবেতিকাম বড়ু আদি শারীকু খুড়া মিহুন্না ভুরেবেস দীর উড়ুমা দাহিবেতিকাম বড়ু বায়াকু কামগা খালেগে ফানাং এওরেম ফেন ওয়াডা গণ্ডওয়ানিকাং কাশবারে এওরেম করে কম্বে মিহাকুমে ইংহাস আহার অমরু দিগওয়ানে নামে হিকো একমং এদেনিতে এ অমরু দিগুং এই এমিহাকু আজাবন দুরুকুরানিবি খামেক খামগা নুমে বেমে আল্লাহই এওরেন খুরা খান্তা মোলা বাল্লাবা বডিগিম্বা রাসকালাঙ্গে।

ফতুগে আহলুয়ের ইঙ্গে তেরেং গিনা মিহুং এউরেন না হাক বয়ানবে এঙ্গুমা ফাহুগা এউরেং আমিল্লায় হাসেদ বেরিবেগিং তেবা মিহুং ইমা উমা ফাহু আলুং আম্বুরা খাফিরু কামা রুজু আকুরবেন নামায়ে হিতা একামং এদুনু এ ফাহে এউরেন না মেদুগা খাং খুরম বি গুই বয়ান খুরব্বা আল্লাহুগে আমরু ফুলু ফনুব্বা ফুমদ্দান দেং এউরেন না তিয়াবা মিহুম মাফ কো দু কল্লাশে হামা কশ্বরম আল্লাহি কোম্মে খামেগে মচ্চ কুলদুম ওয়ান্থা রসকলাঙ্গে।

আল্লাহকে মিসকিত্তাউগা একলাঙ্গে ইসমু ফুলু নাঙ্গাতুম মানাকো আদি এথান্তম ফালুকো খারাব কুরমা মাসাক্কে কফি মিহাকাবুরে আনিয়াবেরকম বড়ি কাক হইজে এউরেম বিরুন্তিবে হালুগা মেনুই এথান্তন বদে উলমেং এউরেন নকনুয়ে দুনিয়েগা এউরেন নং হুরি নিখমেত কামে আদি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেহের রাজা অর্ডার গেম হ্যাঁ হন্তের নবরা বাদ জেবের ওয়াক্ত কল কেন দবং ইসলাম বরম মিসেস লাগ আ প্রোগ্রাম কে আকম বদল কলি আলন আলন মে মোহাম্মদ রমিস ইসলাম বরম প্রোগ্রাম কি ইসলামে কান্তত কা আওকাফ আ বে উজারা আ দেহের রাজা গাড়ু গলিং গেস্তে প্রোগ্রাম ইসলাম বরম মিসেস লাগ আল মে গেস্তে মে গেন্দানি হুকুর নমাদ খুতবা আশরা মে হফতা প্রোগ্রাম গাড়ু মে বাদানি আশর রবিউল আখির সাস্তে সালে সাশে আশার সেপ্টেম্বর দে 26 বে হুকুর দো মসজিদ সুলতান মোহাম্মদ কুরফান আজম গা করুন হুকুর নমাদ খুতবা আশরা میں ہفتہ خطبہ مولا کی مال معاملات ہوگا تدبیر ہو
1: الحمدللہ رب العالمین احمدہ سبحانہ

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم معني মাইং আল্লাহ একলেগ ফান রুসুল লভি আবু হুরায়রা তুগ ফান কি বাইং রিওয়াগম বে একলেগ ফান বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমং কলেগ ফান গ ফুরান ফুল একলাঙ্গ ইয়াদ কুদরত ফুল গাওয়া কলাঙ্গ জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবা মিহুম ঈমান ওয়জ্জম দান দেন তেবা মিহুম স্বর্গ নওয়দে হুটে আদি তেবা মিহুং একক অনক কুদকে লোব বেজ্জম দান দেন তেবা মিহুং ইমাম বিকম গ নুয়া হুটে তেবা মিহুং একমে কফিনামা তেবা মিহুং এব্বায়কু অনিব্বায়ক লোব বেতিকং উফদিদান কামে তিমঙ্গলে ফাণু বিদাল দেবং হিজে তেবা মিহুং এব্বায়কু অনিব্বায়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমকু অনি মুসলিমকা বদলুয়া হিন্দু সালাম কুরুমকি আদে কম গ হদাশ।

0: سويا. قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا.
1: মানে মি ফতুগা মারিয়াম গে ফান গে ওয়াহাকা জিকুর কুরাওয়া হুশিমে এ হিন্দু একমনা গে আইলা গে মি হুন্না নিওয়াবু মটকা হিজাব এতুর কুরেবি আদি একমনা গে নুকুমেকিন ইরুমতি গাওয়া তানকা দতুর কুরেবি আদি একমনা গে কুরি ফুল মচ্চা হুরিহা গতকুম বেস ইনসানে গে সূরা গা ওয়ানিকো তিমং আল্লাহ গে মালায়েকাতা ফোনোবিমে দেন একমনা বিদালবি কালেগে কিবা রক্কা তিরকং ইতি রহমান মন্ত রসকলাং হজরতং ইতিমে আল্লাহ বিরুদ্ধ ওয়াকম গাওয়ানমা আহন্না ক্যারিনু আহুশিকমে দেন এ মালায়েকাতা বিদালবি নুনিকে আহনকি কমনাগে বেরি রসকলাংগে কমনাগে আরিহ কমনা লিবটানওয়ানে বরকা তেরি দরিকলিগে উফাবিরকম গ খবর দেবুম ফোনুবি রাসূলকিমে ইব্রাহিম আলাইহিসসালাম গারিহ মালায়েকাতুম ওয়াডাগতি ইনসানুঙ্গে সূরাগে আদি একলেকফানং এই মালায়েকাতুম কামে এ মালায়েকাতুম আমিল্লায় বিদাল ভেজ্জাউমা দাঁদেন ইঙ্গি ওয়াডানু গন্নবাই মিকমা গুলেগুতুম ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা লব্বা ফাওয়া আয়াবনি কুরিং বায়ান কুরিফাই লূত আলাইহিসসালাম গারিহ মালায়েকাতুম ওয়াডাগতি বুরসুর রিভেতি জুওয়াম ফিরহিনু তাকি গেসি ফাগে এ হিন্দু একলেক ফান্ড গে কৌম গে মিহুং গে দুতুরা এবে কলুন জেহি ওয়াডাগেন ফানিতি এবে ফুরনামে দু নুহনো পিরফুল গেম ওয়াডাগতে এহেনি এবে মিহুনকি ফাহিশ আমল তা কুরমুং গেন দিয়া আদি একমুগা হাদু ফানালা ফাওয়া নুবা বাইকে আদি এবে মিহুনকি লিবা তা কুরমুন দিয়া বাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবি
0: ওয়ালা